রাধাকৃষ্ণন আজি ওড়িশা গস্তরে আসুচ্ছেন। এই অবসরের উপরাষ্ট্রপতি ভুবনেশ্বর আয়োজিত হওয়ার কার্যক্রমে যোগ দিয়ে ওড়িশা গভীর সমুদ্র মাছধরা মিশনর শুভারম্ভ করবে। কেন্দ্র সরকার মৎস্য বিভাগ এবং বিভিন্ন পদক্ষেপ মাধ্যমে মৎস্যক্ষেত্রর ডিজিটালাইজেসন উপরে ধ্যান দিয়েছে। এসহ মৎস্যচাষী উৎপাদক সংগঠন ও মৎস্য সমবায় সমিতিগুলি সুদৃঢ় করা উপরে বিশেষ গুরুত্ব প্রদান করা যাচ্ছে। ওড়িশা গভীর সমুদ্র মাছধরা মিশন রাজ্য সরকার এক প্রমুখ নীল অর্থব্যবস্থা, যা রাজ্যর উপকূল এবং গভীর সমুদ্র মাছধরিবা সম্ভাবনা সুদৃঢ় করিব। আধুনিক মৎস্যচাষ ভিত্তিভূমি, বৈজ্ঞানিক পদ্ধতিরে মৎস্যচাষ পরিচালনা, বজার সংযোগীকরণের নিবেশ মাধ্যমে মৎস্যচাষী আয় বৃদ্ধি এবং সামুদ্রিক মৎস্যচাষ ক্ষেত্রর দীর্ঘস্থায়ী বিকাশক ত্বরান্বিত করা লক্ষ্য রাখি। রাজ্যপাল ডক্টর হরিবাবু কম্বমপাটি, মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, কেন্দ্র মৎস্য প্রাণী সম্পদ পঞ্চায়েতরাজ মন্ত্রী রাজীব রঞ্জন সিং, কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রমুখ এই কার্যক্রমে অংশগ্রহণ করার কার্যসূচী রয়েছে। কোচিঠারে চালিথিবা ব্রিক্স মহিলা মন্ত্রীস্তরীয় বৈঠক আজ সমাপ্ত হেব। এ সম্পর্কের সূচনা দিয়ে আমার সংবাদদাতা কহিছন্তি, ভারতর অধ্যক্ষতার তথা পঞ্চায়েতরাজ মন্ত্রণালয় দ্বারা আয়োজিত এই বৈঠকে মহিলা সশক্তিকরণ এবং মহিলা নেতৃত্বাধীন বিকাশ উপরে আলোচনা করা যাইছি। আজ সন্ধ্যায় এক যুগ্ম প্রস্তাব পারিত হবার আশা করা যাচ্ছে বলে আমার সংবাদদাতা জনাইছন্তি। এই বৈঠকে 11টি দেশের মন্ত্রীমানে যোগ দেউছন্তি। ভারত ও মিয়ানমার দ্বিপক্ষীয় সুরক্ষা সহযোগ সম্পর্কে আলোচনা করা যাইছি। গতকাল নয়াদিল্লিঠারে শেষ হয়েছে দুইদিনিয়া 23তম ভারত মিয়ানমার জাতীয় স্তরীয় বৈঠকরু এই সূচনা মিলিছে। এ সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পক্ষরু মিলিথিবা সূচনা অনুযায়ী সন্ত্রাসবাদ উগ্রবাদ কার্যকলাপ, নিশাদ্রব্য চোরাচালাণ, অস্ত্রশস্ত্র, বন্যপ্রাণী ও মানব চালাণ, সাইবর অপরাধ সমেত সমস্ত প্রকার অপরাধ বিপক্ষ লড়াইয়ের সহযোগ জারি রাখা উপরে উভয় দেশ সম্মতি প্রদান করেছেন। এ দিগরে পরস্পর সহিত গুইন্দা তথ্য আদান প্রদান করা সহিত দক্ষতা নির্মাণ এবং সুরক্ষা দিগরে দেখা দেউথিবা আহ্বানগুড়িকর সফল মোকাবিলা দিগরে সহযোগ বৃদ্ধি করিবা লাগি উভয় পক্ষ রাজি হইছন্তি। এহাছড়া ভারত মিয়ানমার সীমারে সুরক্ষা স্থিতির সমীক্ষা করা যাইছি। সীমারে শান্তি, স্থিরতা ও সুরক্ষা বজায় রাখিবা দিগরে উভয় পক্ষ নিজের প্রতিবদ্ধতা জাহির করিছন্তি। ভারত মিয়ানমার থাইল্যান্ড ত্রিভুজ রাজপথ সমেত কালাদান বহুবিধ গমনাগমন প্রকল্পকে তুরন্ত সম্পূর্ণ করিবা লাগি কার্যক ত্বরান্বিত করিবা নিমন্তে উভয় পক্ষ গুরুত্ব আরোপ করিছন্তি। আপনমানে সংবাদ শুনুছন্তি আকাশবাণীর। যুক্তরাষ্ট্র আমেরিকা ইরান উপরে পুনর্বার বিমান আক্রমণ করেছে। ইরান পক্ষ আক্রমণ করা দ্বারা অস্ত্রবিরতি চুক্তিনামা শেষ হয়েছে বলে আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রম্প ঘোষণা পরে এই আক্রমণ করা যাইছে। এসহ হরমুজ প্রণালীরে বাণিজ্যিক জাহাজগুড়ি উপরে ইরান আক্রমণ করেছে বলে রাষ্ট্রপতি ট্রম্প অভিযোগ করেছেন। এরপরে তেহরান পক্ষর যদি কৌশি আক্রমণ করা যায় তবে ওয়াশিংটন এক শক্ত সামরিক কার্যানুষ্ঠান মাধ্যমে এর দৃঢ় জবাব দেব বলে ট্রম্প কহিছন্তি। পশ্চিম এশিয়ার বর্তমান দেখা দেইতিবা উত্তেজনা পরিস্থিতি নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। বৈদেশিক মন্ত্রণালয় কহিছে বর্তমান সেঠারে জারি রয়েছে আক্রমণ এবং উত্তেজনা পরিস্থিতি দ্বারা আঞ্চলিক শান্তি, সুরক্ষা ও স্থিরতা প্রতি বিপদ দেখা দেইছে। সেঠারে উত্তেজনা হ্রাস দিগরে সহযোগ করা সহ সাধারণ নাগরিকর সুরক্ষা সুনিশ্চিত করা এবং নিরবচ্ছিন্ন শক্তি যোগাণ ও বাণিজ্যিক কারবার জারি রাখা দিগরে সম্পৃক্ত সমস্ত পক্ষ সহযোগ করা ভারত আহ্বান দিয়েছে। পশ্চিম এশিয়া বিবাদর এক শান্তিপূর্ণ তথা দীর্ঘসূত্রী সমাধান লাগি তুরন্ত সমস্ত পক্ষ কূটনীতি ও কথাবার্তার সাহায্য নেবা লাগি ভারত পরামর্শ দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার চাষী সশক্তিকরণ লাগি নিরন্তর প্রয়াস জারি রাখি বলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কহিছন্তি। নয়াদিল্লিঠারে চালিথিবা কৃষি নেতৃত্ব সম্মেলনী 2026র উদযাপনী সমারোহে উদ্বোধন দিয়ে সে এই মত ব্যক্ত করেছেন। শ্রী সিং কহিছন্তি সর্বনিম্ন সহায়ক মূল্যরে ঐতিহাসিক বৃদ্ধি, পিএম কিষান যোজনায় আর্থিক সহায়তা, পিএম ফসল বীমা যোজনায় সুরক্ষা প্রদান, রেকর্ড পরিমাণর কৃষি ঋণ প্রদান, সার বাবদরে 13 লক্ষ কোটি টাকা প্রদান ভলি বিভিন্ন যোজনা কার্যকরী করা সহ চাষী আয় বৃদ্ধি করা এবং কৃষিক্ষেত্রক আত্মনির্ভর করাইবা দিগরে সরকার আবশ্যক পদক্ষেপ নিয়েছেন। দেশের সুরক্ষা, রণনৈতিক স্বয়ংশাসন এবং সার্বভৌমত্ব দিগরে খাদ্য সুরক্ষা ভিত্তিভূমি রূপে কার্য করে বলে শ্রী সিং কহিছন্তি। সে কহিছন্তি সীমার মোতায়েন করা সৈনিক এবং

0: ভারত ইংল্যান্ড চতুর্থ টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আজ ব্রিস্টলে খেলাযিব। এই ম্যাচ স্থানীয় কাউন্টি পড়িয়ারে ভারতীয় সময় রাতে দশটায় আরম্ভ হব। পাঁচ ম্যাচ বিশিষ্ট এই সিরিজে বর্তমান ভারত শূন্য দুই পছুয়া রয়েছে। ওয়িম্বলডন টেনিসর মহিলা সিঙ্গল সেমিফাইনালে ইউক্রেনর মার্তা কুস্তিউক এবং চেকোস্লোভাকিয়ার লিন্ডান নোস্কোভা প্রবেশ করেছেন। উভয় খেলাড়ি প্রথম থর লাগি ওয়িম্বলডন সেমিফাইনাল পর্যায়ে উন্নীত হয়েছে। মার্তা কুস্তিউক ইটালির জাসমিন পাওলিনকু ৬-৩, ৬-২ সেটে পরাস্ত করে ওয়িম্বলডন সেমিফাইনাল পর্যায়ে উন্নীত হয়েছে। সেইভাবে লিন্ডান নোস্কোভা বেলজিয়ামর এলিসে মার্টেন্সকু ৬-৩, ৭-৫ পরাস্ত করে এই পর্যায়ে প্রবেশ করেছে। মুখ্য সংবাদগুলিক পুনি থরে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রীঙ্କ আমন্ত্রণ ক্রমে ত্রিরাষ্ট্রীয় গস্তর দ্বিতীয় পর্যায়ে গত সন্ধ্যায় মেলবোর্নে পৌঁছিলে প্রধানমন্ত্রী। ওড়িশা গভীর সমুদ্র মাছধরা মিশনর আজ ভুবনেশ্বরঠারে শুভারম্ভ করবে উপরাষ্ট্রপতি। কোচিঠারে চালিথিবা ব্রিক্স মহিলা মন্ত্রীস্তরীয় বৈঠক সমাপ্ত হেব আজি। এবং ভারত ইংল্যান্ড চতুর্থ টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আজি খেলা যাব ব্রিস্টলে। সংবাদ শেষ হলা।
1: এতবেল যাই কার্যক্রম রিলে কলু আকাশবাণী কটক কেন্দ্র আকাশবাণী জয়পুর কার্যক্রম আমার প্রসারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ২০৪.৫ মিটার তথা ১৪৬৬ কিলোহর্টজ যোগে এবং এফএম রে ১০৩.৬ মেগাহর্টজ যোগে প্রসার ভারতী লাইভ স্ট্রিমিং আপ মাধ্যমে আপনার আমার কার্যক্রম শুনেপার। ଏବେ ଆସନ୍ତୁ ଶୁଣିବା ବର୍ଣ୍ଣାଳୀ କ୍ରମରେ ଗବାକ୍ଷ କାର୍ଯ୍ୟକ୍ରମ। ଉପସ୍ଥାପନା କରିଛନ୍ତି ରଞ୍ଜନ କୁମାର ବେହେରା ଏବଂ ସୁପ୍ରଭା ପାଢ଼ୀ। ପ୍ରଯୋଜନା କରିଛନ୍ତି ମନୋଜ କୁମାର ପୂଜାରୀ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
1: 1970
2: তেবে চিন্তা করন্তু নাহি, এনিকি আকাশবাণী জয়পুর আপনাঙ্ক ব্যবসায়কু বড়াইবার দায়িত্ব নব।
3: রেডিওরে বিজ্ঞাপন দিয়ন্তু আও আপনাঙ্কর ব্যবসায়কু বড়ান্তু।
2: সুলভ দররে আপনাঙ্কর ব্যবসায়ের বিজ্ঞাপন পৌঁছি যিব সবুঠি সবু সময়রে আও সমস্তঙ্ক পাখরে।
3: বিজ্ঞাপন পাই যোগাযোগ করন্তু 8280306927 কিংবা 9449408097 নম্বররে।
2: আকাশবাণী জয়পুর সদা আপনাঙ্ক সাথিরে সবু সময়রে আপনাঙ্ক সেবারে।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
1: 1970
4: এথর নিজামক রচনার শিল্পী হলে কুমার সানু এবং নিবেদিতা, সঙ্গীত পরিচালনা প্রেম আনন্দ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিলা, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিলা, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: শুনিলে কেতটি সুগম সঙ্গীত।

0: हॅलो, डायल आकाशवाणी.
1: हॅलो, शुभ सकाळ भाई. नमस्कार.
0: हा नमस्कार.
1: रेडिओ सम्राट मुन्ना भाईजान कोटिला कनपुर जगतसिंहपुर कहतली.
0: कोणतो आपणकर मन पसंदर उडिया गीत?
1: हा, आज गीत दिंत फिल्म ना मा ममता गायचं इरा महांती मन माने ना अमान्या मन माने ना गीतटा डायरेक्ट करदे पंकज मिश्र, चुलबुली रश्मिता भई, इतिश्री मिश्र, मनीषा मिश्र, मनीषा पट्टनायक, मंजु भई, जमावती भई, रेवती कुंवर, बेणुधर कुंवर, शालिनी सुज्ञानी, आउ मिता आंटी, चुलबुली बासंती कडा, नीलांचल भई, आउ जलकंठ, स्मिता मंदिर, विशेष करे आपणको, आपण पूरा टीम, आउ सब आर्जे मानको. आउ
0: वर्षा होची आपणकर सपडे?
1: हा, वर्षा तर होतला रबिवार छाडिया रात्री होतला केवळ नाही, आउ वर्षा दि दिन संपूर्ण छाडियाई तपाई प्रचुर परिमाणे वर्षा होती वर्ष, कारण ए वर्ष एमती वर्षा बेळ आशा नथिला, आशाठ अधिका वर्षा होईल वर्ष पाच दिन.
0: এই যে বর্ষা বর্তমান আরম্ভ হয়েছে, রথযাত্রা পাই অসুবিধা করিব কি?
1: না দেখুন, আষাঢ় মাস তো হুয়ে বর্ষা, এমনি যুগ রথ চালি আসছে, আগর বহুত অসুবিধা হল, কেন মাটি ফাটি তাহলে এবার তো চারিআডে কংক্রিট জঙ্গল হয়ে গেল, আর রথযাত্রা কিছু অসুবিধা করে না, কেন রথযাত্রা বর্ষা হুয়ে, বর্ষা হচ্ছে বহুত ভাল লাগিব, রথরে ঠাকুর দেখা যেপি বর্ষা হলে বহুত মজা লাগে, আগে অসুবিধা দেখুন, অচানক যদি লঘুচাপ হয়ে যায়, অচানক যদি অতি প্রবল প্রবল বর্ষা নিশ্চিন্ত অসুবিধা করিও, তথাপি লোক বর্ষা খাতি নকরি নিশ্চিন্ত রথযাত্রা যাবে দেখা, কেন যা ঠাকুর যে ইচ্ছা করছে দেখা, ঠাকুর ডোরি লগাই সেটি বর্ষা পবন বাত্যা যেতে বাধা বিঘ্ন পারিকি লোক নিশ্চিন্ত যাবে দেখা.
0: তবে মুনা বাবু, সব স্বপ্ন কোন সত হুয়ে?
1: দেখুন, স্বপ্ন দুই প্রকার আছে, আমি শোকি যে স্বপ্ন দেখতে সেই স্বপ্ন সত হয়নি, কিন্তু গোটে স্বপ্ন যে এপিজে আব্দুল কালাম কে এভাবে স্বপ্ন দেখ যেমনি রাত্রে তোমার শোপার, যদি সেইভাবে স্বপ্ন দেখা নিশ্চিন্ত সফল হওয়া, কেন আমি নিজের শক্তি সামর্থ্য যোগ্যতা অনুসারে আমি স্বপ্ন দেখা নিশ্চিন্ত সে সফল হব, এমনি সফল মানে না, কিন্তু মো জীবনের স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন দেখেছি যে আমার শক্তি সামর্থ্য ভিতরে থাকে, আগে সবু স্বপ্ন মু পূরণ করছি, আউ গোটে স্বপ্ন অধুরা রয়ে গেল, আখি নষ্ট হলে সে স্বপ্নটা পুরা করে পারি, তবে কিছু মাত্রার এবে চালছি, নিজে গোটে নিজে খেয়ে ভরণ পোষণ করা যেপর সেটা কিছু মাত্রার সফল হয়েছে, সম্পূর্ণ নহলে কিছু মাত্রা হয়েছে.
0: তবে ঠিক আছে মুনা বাবু, আপনার ধন্যবাদ দেছু, আপনার পছন্দ
1: মা গাগে প্রার্থনা, আপনার সব স্বপ্ন পুরা হো, এবং আপনার সফলতা পাঁচু, কিন্তু আপনার কর্ম করে চাল না সফলতা এবং আশীর্বাদ আপনার পত্র গড়ু, এটি মা গাগে প্রার্থনা করছে, আউ ভাই টিকে প্রোগ্রাম সে কিন্তু 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, অসুন্দর রায়, অরুণা ম্যাডাম, লীনা ম্যাডাম তিনদিন লাইভ আকাশ, এত সুন্দর অভিনয় সুন্দর প্রকাশ করে বহুত খুশি লাগলে, আজ আইনা উপরে সংস্কার উপরে এবং গুণ উপরে লীনা ম্যাডাম লাইভ আকাশ আনি পুরা শ্রুতি মধুর হয়েছে, হৃদয় স্পর্শেছি, এবং মা গাকে প্রার্থনা আকাশবাণী জয়পুর এমনি সুন্দর সুন্দর প্রোগ্রাম করে সব শ্রোতাঙ্ক হৃদয় রাজ করু, এটি মা গাকে প্রার্থনা করে রয়েছে ভাই, নমস্কার.
0: হ্যাঁ নমস্কার.

0: আচ্ছা, তোমার সঙ্গে রিপোর্ট দেখেলা, এইচআইভি টেস্ট হয়েছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কটু দূরে রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
5: কল হো না হো এই চলচ্চিত্র পাই কণ্ঠদান করছন্তি শিল্পী সনু নিগম। জাভেদ আক্তরঙ্ক গীতকু সঙ্গীতরে সজেইছন্তি শঙ্কর এহসান লোয়।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট?
1: তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
0: তাহলে এটা একদম সিম্পল, এবং সেইটি মুঁ সেতবে মোট বিশ্বাস রাখিদেলি, এবং আজি মধ্যে চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষা বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট?
1: তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
0: তাহলে এটা একদম সিম্পল, এবং সেইটি মুঁ সেতবে মোট বিশ্বাস রাখিদেলি, এবং আজি মধ্যে চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষা বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: এথর শুনন্তু দেশভক্তি গীত, কল্পতরু বলঙ্গ রচনার শিল্পী হলে মোহাম্মদ সিকন্দর আলম।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
1: 1970 বিশ্বাস রাখি এবং আজ সিমেন্ট উপরে
2: শক্তি যা বর্ষ বর্ষ নু বরং পিঢি পাই রহি চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
1: 1970
2: বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখেলা এইচআইভি টেস্ট হেছি
1: নাই ডাক্তার বাবু সেইটা কোন নিহাতি জরুরি
2: আজ্ঞা হ গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কটু দূরে রুহন্তু
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু
2: মনে রাখন্তু এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি

বা তাঠারু অধিক ধরা পড়িথিবা গাড়ি বিরুদ্ধে সাত দিন মধ্যে নোটিশ জারি করে আবশ্যক কার্যানুষ্ঠান গ্রহণ করা আঞ্চলিক পরিবহন বিভাগ কর্তৃপক্ষ বিভাগ পক্ষ নির্দেশ দিয়েছে। চলিত খরিফ ঋতু পাই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার পঞ্জীকরণ আসন্তা 31 তারিখে শেষ হব। ঋণ চাষী মানে প্রাথমিক কৃষি সমবায় সমিতি প্যাক্স, বৃহৎকার আদিবাসী বহুমুখী সমবায় সমিতি ল্যাম্প্যাক্স ও ব্যাঙ্ক শাখায় এই পঞ্জীকরণ করাই পারিবে। পঞ্জীকরণ পাই আধার কার্ড বাধ্যতামূলক অটে। জনে চাষী সর্বাধিক 5 একর পর্যন্ত চাষ জমির পঞ্জীকরণ বিনা কোণসি দেয়ে করে। ভাগচাষী মধ্য নির্ধারিত ফর্মে জমি মালিকঠার সহমতি আনি নিজ ফসলর পঞ্জীকরণ করে। প্রাকৃতিক দুর্বিপাক দ্বারা ফসল অমলের ক্ষতি হলে এই যোজনা অন্তর্গত চাষী মানে ক্ষতিপূরণ প্রদান করা যাবে। নবরঙ্গপুর জেলার উন্নয়ন মনিটরিং কমিটি দিশা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাংসদ বড়ভদ্র মাঝি অধ্যক্ষতায় অনুষ্ঠিত বৈঠকে বিদ্যালয় গণশিক্ষামন্ত্রী নিত্যানন্দ গণ্ড, বিধায়ক গৌরীশঙ্কর মাঝি, নরসিংহ ভত্রা, মনোহর রন্ধারী এবং জেলাপাল মহেশ্বর স্বাইঙ্ সমেত জেলাস্তরীয় অধিকারী উপস্থিত লে। জেলার কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন জনকল্যাণমূলক যোজনাগুড়ির কার্যকারিতা, অগ্রগতি ও সমন্বয় সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনা হয়েছে। বৌদ্ধ জিলা পরিষদ সম্মিলনী কক্ষে হরঘর উদ্যম হরঘর হরগা সমৃদ্ধ অভিযান সম্পর্কে জিলাস্তরীয় কর্মশালা আয়োজিত হয়েছে। মহিলা মানক আর্থিক সশক্তিকরণ হি গ্রামীণ অর্থনীতি সুদৃঢ় করেপারিব বলে বক্তা। ভদ্রক জেলা ভণ্ডারীপোখরী ব্লক রহণিয়াস্থিত পিএমসি হাইস্কুল ও বন্ত ব্লক অণিজ গ্রামর সিন্ধুকেশ্বর উচ্চ বিদ্যালয়ের বন মহোৎসব পাড়িত হয়েছে। সরপঞ্চ, প্রধান শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তি যোগদে ছাত্রছাত্রী পরিবেশ সুরক্ষা প্রতি সচেতন করাই। ভদ্রক জেলা চান্দবালি ব্লকর সুন্দরপুর পঞ্চায়েত কার্যালয়ে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন বিকাশমূলক যোজনা পঞ্চায়েত স্তরের কার্যকরী করা সম্পর্কে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে। সমবায় ব্যবস্থাকে অধিক সুদৃঢ় করা লক্ষ্যে বৌদ্ধ জেলার সমবায় সপ্তাহ পাড়িত হয়েছে। জেলাপাল অধ্যক্ষতায় আয়োজিত কার্যক্রমে সমবায় ব্যবস্থার বিকাশ, প্যাক্সগুড়ির সশক্তিকরণ এবং কৃষকঙ্ আর্থিক উন্নতি সম্পর্কে আলোচনা করা। হীরাকুদ জলভণ্ডারে জলস্তর বৃদ্ধি পাওয়ার আজ পূর্বাহ্ন 11টায় চলিত বর্ষর প্রথম বন্যা জল নিষ্কাশন করা। স্বতন্ত্র পূজার্চনা পরে উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিডা প্রথম গেট খোলিছন্তি। নিয়ম অনুসারে প্রথমে 7 নম্বর গেট খোলাযিবা পরে 4টি গেট দেই বন্যা জল নিষ্কাশিত হেউছি। বাম পার্শ্বরে 3টি ও ডাহাণ পার্শ্বরে গোটিয়ে গেট খোলা যাইছি। আজি আউ 5টি গেট পর্যায়ক্রমে খোলাযিব বলি হীরাকুদ জলভণ্ডারর মুখ্যযন্ত্রী প্রতাপ চন্দ্র চৌধুরী কইছন্তি। মুখ্য সংবাদ পুনি থরে। ভুবনেশ্বর ওইউএটিঠারে ওড়িশা গভীর সমুদ্র মাছধরা মিশনর শুভারম্ভ কলে উপরাষ্ট্রপতি। গভীর সমুদ্রর মৎস্য সম্পদর স্থায়ী উপযোগ পাই মৎস্যজীবী প্রাধিকরণ পত্র বণ্টন। রাষ্ট্রর নীল অর্থনীতির অভিবৃদ্ধিতে ওড়িশা অগ্রণী ভূমিকা গ্রহণ করিব কহিলে মুখ্যমন্ত্রী। পুরী শ্রীমন্দিরে আজ অনুষ্ঠিত হব শ্রীজীউঙ্ ওসলাগি নীতি। বিদ্যার্থী শিক্ষা, নৈতিকতা ও সামাজিক দায়িত্ব প্রতি সচেতনতা সৃষ্টি লক্ষ্যে

আকাশবাণী জয়পুর, সময় বর্তমান অপরাহ্ন ৫টা। প্রিয় শ্রোতা বন্ধু মানুষ সুস্বাগত জনাই আরম্ভ করছু আজির সান্ধ্য অধিবেশন কার্যক্রম। আমকেন্দ্রর প্রসারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 204.5 মিটার তথা 1467 কিলোহর্জ যোগে এফএম্র 103.6 মেগাহর্জরে আপনমানে আমকেন্দ্রর কার্যক্রম শুনুছন্তি। মোবাইল ফোনর ନ୍ୟୁଜ୍ ଅନ୍ ଏଆଇଆର୍ ଆପ୍ ସାହାଯ୍ୟରେ ମଧ୍ୟ ଆକାଶବାଣୀ ଜୟପୁର କେନ୍ଦ୍ରର ସମସ୍ତ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆପଣମାନେ ଶୁଣିପାରିବେ। ଶ୍ରୋତାବନ୍ଧୁ, ବର୍ତ୍ତମାନ ଶୁଣିବା ଯୁବ ଶ୍ରୋତାଙ୍କ ପାଇଁ ଯୁବବାଣୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ।

0: দেখ জবর খল শুনি পানি পি
1: পানি
0: রসকসা খাই করে নিমান হয়ে করে বৈঠ লগে আইনি খকল করে আইলে সমান সবকে ডকাইছি সেটা রোগ
1: সমারি মুই জিয়ান লিয়াছি শুনবি
2: বাবু জুয়ার লাগ
3: জুয়ার জুয়ার
2: আলে বাবু তোমার নাও কাই নাও
3: না পেঙ্গ মাঝি বাবু
2: কাইটা পলাসনি আর কুন্দ্রি লাসনি বাবু
3: কোরাপুট ডিস্ট্রিক্ট
2: বাবু তুমি তো পিও আছি বইলাস এবে আমি।

এটাকে ছাড়ি করি আজটো ভেক্টর এজস ধরিলম মিশা বেড়াই ডোংরে পাকাইবা লিম পিড়িয়া বেড়াই পাকাইলে তো অধিক নিমান অধিক নিক রাসায়নিক সার ভূমিকা যে নিমান নাই আর সেটা দিয়ে ফাঁচাইলা শাক ডাল ধান চাউল মুগ বিড়ি সুয়াদ মিশা নাই।

সরকার ভিন ভিন যোজনা এটার পাই বনাইলা আছে। সে যোজনা মনের লাভ নেবাকে কৃষি বিভাগর বাবু মনের সঙ্গে কথাবার্তা করা।

0: ছাড় বি নাই বা বুঝবে কি নাই মু জানলি আছি ভোলরে ভোলরে সে বাট কো আইব নাই এবে জিবি এবে জিবি তাকে কুচ কুচা করে কাটি ধদন্ত দবি দেবি বুঝলুস কি নাই তাকে তাকে টাঙ্গিয়া সময় তিন গোনা করবি মুখে মুখ ছাড়া মুখে ছাড়া মুখে কে ধরা নাই মুখে কে ধরা নাই ছাড় দিয়া মুখে ছাড় দিয়া মুই কে জানলা চাস কি মুই মান্ডিয়া জানি মুই মান্ডিয়া জানি মুই রিসা আলি বলে তাকে কি
1: জবর পিছি মা তোর সত কইলা কাহ সত সত কইলা
2: হেদে আজি শুক্রবার আর তিন দিন গলে যাওয়াকে হয়েছি বুঝলু কি ন লোক সাকি তাঁকু বন্ধা কথা জনা এলে মিশা সে লোককে খন্ডে শিখাইবার আছে বুঝলু কি না এলে বাট খরচ অছি বুঝলু কি সিটি লেখুয়ারি পূজারি অছি সে লোককে মিশা দেবাকে লাগছি
3: দেবাকে লাগছি তো
2: আর কেস জিতলে গোটে মস্ত ভোজি করবাকে লাগছে
3: তুন পর তুন পর খরচ কে তুই ডর নাই সাকি মনে এনে তেনে হয়ে গেলে দাবা হারি যাবার হয়েছি হো তুন পর
2: এতে নাইক ভাই লেখু কুটি আছে সব লোক স্থিতি লেখুটি সে নাই কোরট তো খোলা আলা এলে তো লেখুর দেখা নাই
4: তোর নাম ইসা ডকা হইব রো
5: শুনু মিনি আকা হাজির
4: লেখু জোয়ার দিলে মিশা হইব
5: ওরে তোর যা হাজির দৌড় বিষাই হাজির
6: দাবা বাইদা কেবে অছি
7: কে দাবা করছি
2: আজ্ঞা মুই আজ্ঞা শুক্র জানি আজ্ঞা
7: শুক্র জানি
2: হই আজ্ঞা
7: থা দেখবি টিকে শুক্র জানে শুক্র জানে শুক্র জানে শুক্র শুক্র জানে আর রামচন্দ্র বিষয় কি ছ তারিখ দিন তারিখ থিলা তোর বাইদা আসলু নাই কাই কি দাদা মরি গলা যা ঘর উপড়া
2: মাপ্রু মাপ্রু সেমতি কইলে মর জিবি নাই কি মাপ্রু আজ তো বাইদা মাপ্রু আজ মঙ্গলবার মুকে কইলে লই মাপ্রু আজ মঙ্গলবার মঙ্গলবার বাইদা আছে বলি কইলে লই মাপ্রু
7: খাতার জুট লেখা আছে মুই তো সিডা কইছি এটি গোলমাল কর নাই তুই যা
2: ওই মাপ্রু
6: হই রে শুক্র বাইদা অছি বলিকরি আজি তো মান ভেতু আইলা কি রে এত দিন যা কুটসুই ছিল কি
2: নাই মাপ্রু মাপ্রু কইলে মাপ্রু সোমবার নাই মঙ্গল সোমবার নাই মঙ্গলবার বলি কইলে আজি মঙ্গলবার দেখি আইলু মাপ্রু এলে কেন্তি আমার দাবা কেন্তি মরি গেল বাবু
7: ছিলে কু তো দাবা
2: হই রে
7: তুমি তুমি রাজি পড়ে যাই গিরি পুরা ছ তারিখ ধর তুমি জানি গিরি আসলো না পুরা
2: নাই মাপ্রু মিছ কথা মাপ্রু
7: আরে
2: মাপ্রু সেটা মিছ কথা পটকার কথা মাপ্রু
7: আরে রে এটা কি কথা মাপ্রু শুনে মিছ কথা হোক কি সত কথা হোক মুই কিছু করি কত হবে সাউকার সিদিন আসছিলা বুঝলি কুনে এডি মুই এবার জিন্দি কইল না কি আমার রাজিনামা হয়ে গেল বলি সে সিন্দি কই করে গলা
2: নাই মাপ্রু
7: তুমি আইল না
2: নাই মাপ্রু
7: মরি গলা
2: নাই মাপ্রু তুই তুই কইলিস কি নাই বাবু
7: মতার তুই পাঁচ টাকা দেবার আছে বাবু
2: নাই মাপ্রু
7: তুই জগি গিরি বস
2: নাই সে সে পূজারি বাবু কইলা কি নাই বাবু পাঁচটা মঙ্গলবার ছাড়িকিরি ছটা মঙ্গলবার দিন সাকি লোককে ধরিকিরি কোরটকে আইবাকু মুই আইলি মাপ্রু সেন্তি কো নাই মাপ্রু মোকে সেন্তি কইলে বেশি অন্যায় হয়ে যাইছি মাপ্রু এ মাপ্রু এ দে এ লেখো মাপ্রু তুই মিশা কইলে কি নাই বাবু কোনি
7: পায়া লোক হইটা
2: এটা কেন্তি মাপ্রু
7: এটা পাঁচ দিন ছাড়িকিরি ছ দিন মঙ্গলবার দিন বিচারণা হবো বলি তোতে বুঝাই বুঝাই কি খানে খানে করে কইলু
2: নাই আজ্ঞা
7: এবে কেমতি কৌছি দেখো
2: নাই আজ্ঞা বাবু এবে কেমতি হবো দেখা বাবু মোর মোর জমি বাড়ি যাইছি বাবু মোর বেড়া বাড়ি যাইছি
7: অধিকারী মাপুর রিসা হবে এটি নানা ধন্দা হয়ে যাবো জানছো কি নাই
2: তুমি মনে মরাইলাস আগে মর দাবা সেদিন সাউকার সাংরে কাকা মনে কথা হইলাস তোমাকে মোকে দরম আছি আগিয়া মুই করবি লোককে এতে কোন ন্যায় করাস আগিয়া নাই আগিয়া এটা মাত্র ভুল নাই আগিয়া
7: যা যা যা
2: এটা মাত্র ভুল নাই ওকে ন্যায় করে দিলাই
7: হ্যাঁ শুনে
2: ন জানলা লোক বলি
7: এটি যদি বেশি কলকল হব নাকি অধিকার।

0: Bahrain, Kuwait, Oman, New York and Brussels. The National Commission for Women, that is NCWT, reconstituted a high-level expert committee amid growing concerns over irregularities in the rapidly expanding assisted reproductive technology, that is ART, sector. The panel will undertake a comprehensive review of the regulatory framework and concerned laws governing IVF clinics, ART centers and gamete banks with a focus on protecting the reproductive rights, dignity and safety of women. Former judge of the Delhi High Court, Justice Asha Menon, will chair the expert committee. And that is the end of this news bulletin.
1: শুনিলে প্রথমে হিন্দিরে এবং পরে ইংরেজিরে সম্বাদ রিলে করে প্রচার করল আকাশবাণী দিল্লির আকাশবাণী জয়পুর কেন্দ্র আপনার কার্যক্রম শুণুচ্ছেন শ্রোতাবন্ধু বর্তমান জাঁয়া আসন্তকাল অধিবেশনের প্রচার হওয়া কার্যক্রম সম্পর্কের কিছু সূচনা সকাল ছটা বাজি পাঁচ মিনিটে শুণবে বন্দনা শিল্পী মানে হলে রঘুনাথ পাণিগ্রাহী ভুবনেশ্বরী মিশ্র গুরুপ্রসাদ দাস এবং প্রতিমা মেকআপ রিঙ্গজোড়ি শুণবে বন্ডা সম্প্রদায়ের গীত সকাল ছটা বাজি পঁয়চাশ মিনিটে পরিবেশন করবে মঙ্গলা মান্দ্র এবং সাথী সকাল সাতটা বাজি পঁচিশ মিনিটে বন বিভাগ বর্ণালী ক্রমে শুণবে সংযোগ কার্যক্রম বিষয় রয়েছে সমস্যা ঘেরে রায়গড়া জেলা শ্রীক্ষেত্র মাধুরী কার্যক্রম শুণবে সকাল আটটা বাজি তিরিশ মিনিটে এতে পতি মহাপাত্র সেবা সম্পর্কের শুণবে প্রযোজনা প্রদীপ শ্রীচন্দন এই কার্যক্রম রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্র পূর্বাহ্ন দশটা বাজি তিরিশ মিনিটে শুণবে প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ লঘু সঙ্গীতার কার্যক্রম শুণবে মধ্যাহ্ন বারোটা বাজি তিরিশ মিনিটে দিন গোটায় বাজি পাঁচ মিনিটে শুণবে গীত শিল্পী হলে পিনাশ মশানী এবং লতা মঙ্গেসকর অপরাহ্ন পাঁচটার শুণবে যুববাণী কার্যক্রম এতে স্থান পাইছে হ্যালো কুঞ্জন চৈতিজন প্রচার করব অপরাহ্ন পাঁচটা বাজি তিরিশ মিনিটে এতে হালচালে শুণবে প্লাষ্টিক আউ পলিথিন বর্জন ভেটঘাটে রয়েছে ডউল বিহন বইলে কাইটা এ সম্পর্কের এক সাক্ষাৎকার শুণবে অন্য এক সাক্ষাৎকার রয়েছে পঞ্চায়েত ওয়ার্ড মেম্বর কাম কাইটা কতোটি হিন্দি ভজন শুণবে সন্ধ্যা ছটা বাজি তিরিশ মিনিটে শিল্পী হলে পঙ্কজ মল্লিক এবং অরুণ কুমার ରାତି ସାତଟା ବାଜି ତିରିଶ ମିନିଟ୍ରେ ଶୁଣିବେ କୃଷି ଓ କୃଷକ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଏଥିରେ ଚାଷୀଭାଇଙ୍କୁ ଦ୍ୱିପଦ କଥାରେ ରହିଛି ଆଲୋଚନା ଧାନ ଫସଲରେ ସମନ୍ୱିତ ସାର ପରିଚାଳନା ଜିଲ୍ଲା ହାଲଚାଲରେ ଶୁଣିବେ ମୟୂରଭଞ୍ଜ ଜିଲ୍ଲା ସମ୍ପର୍କରେ ରାତି ସାତଟା ବାଜି ପଚିଶ ମିନିଟ୍ରେ ଭକ୍ତିଗୀତର ବିଶେଷ କାର୍ଯ୍ୟକ୍ରମ ନୈବେଦ୍ୟ ପ୍ରଚାର କରିବୁ ରାତି ଆଠଟା ବାଜି ପନ୍ଦର ମିନିଟ୍ରେ ଶିଳ୍ପୀମାନେ ହେଲେ ଲକ୍ଷ୍ମୀନାରାୟଣ ବେହେରା ଏବଂ ବିଦ୍ୟୁତ୍ ପ୍ରଭା ପଟ୍ଟନାୟକ ଗୀତରଚନା ପୀତାମ୍ବର ମିଶ୍ର ସଙ୍ଗୀତ ପରିଚାଳନା ପ୍ରଫୁଲ୍ଲ କୁମାର ରାଉତରାୟ ରାତି ନଅଟା ବାଜି ତିରିଶ ମିନିଟ୍ରେ ଶୁଣିବେ ନାଟକ ବଡ଼ବାବୁ ରଚନା ମହେଶ ପ୍ରସାଦ ବିଷୋଇ ପ୍ରଯୋଜନା ମନୋଜ ସାମନ୍ତରାୟ ଶ୍ରୋତାଙ୍କ ଅନୁରୋଧରେ ହିନ୍ଦୀ ଚଳଚ୍ଚିତ୍ରରୁ କେତୋଟି ଗୀତ ଶୁଣିବେ ରାତି ଦଶଟା ବାଜି ପାଞ୍ଚ ମିନିଟ୍ରେ ବନ୍ଧୁ ଏ ଥିଲା ଆସନ୍ତାକାଲିର ଅଧିବେଶନରେ ପ୍ରଚାର ହେବାକୁ ଥିବା କାର୍ଯ୍ୟକ୍ରମ ସମ୍ପର୍କରେ କିଛି ସୂଚନା ଆକାଶବାଣୀ ଜୟପୁର ସମୟ ବର୍ତ୍ତମାନ ରାତି ଏଗାରଟା ବାଜି ବାର ମିନିଟ୍ ଏଇଠି ଶେଷ କରୁଛୁ ଆଜିର ସାନ୍ଧ୍ୟ ଅଧିବେଶନ ଆପଣମାନଙ୍କୁ ପୁଣିଥରେ ଅଭିବାଦନ ଜଣାଇ ଆରମ୍ଭ କରିବୁ ଆମର ଆସନ୍ତାକାଲିର ଅଧିବେଶନ ପ୍ରାତଃ ପାଞ୍ଚଟା ବାଜି ତେପନ ମିନିଟ୍ରେ ତେବେ ଶ୍ରୋତାବନ୍ଧୁ ବର୍ତ୍ତମାନ ପାଇଁ ପାଞ୍ଚଟା ବାଜି ତେପନ ମିନିଟ୍ରେ ତେବେ ଶ୍ରୋତାବନ୍ଧୁ ବର୍ତ୍ତମାନ ପାଇଁ ଆମକୁ କାର୍ଯ୍ୟକ୍ରମରୁ ବିଦାୟ ଦିଅନ୍ତୁ ଶୁଭରାତ୍ରୀ ଜୟ ହିନ୍ଦ୍।